0: श्रोता, ये फिल्मी गीतों का सिलसिला जारी रहेगा, लेकिन उससे पहले सुन लेते हैं इदू मिशी मिशमी भाषा में समाचार। या आकाशवाणी ईटानगर का अरुण एफएम है, जिसका प्रसारण किया जा रहा है 103.1 मेगाहर्ट्ज पर।
1: श्रोताओं, अभी आप सुन रहे थे वंच श्रोताओं का कार्यक्रम, ये आकाशवाणी का ईटानगर केंद्र है। अब थोड़ी देर में आप सुनेंगे इदू मिशमी श्रोताओं का कार्यक्रम।
2: एचा आकाशवाणी ईटानगर अचेला पुची जेहलमा लेवलिनी एतानिची इदू मिशमी आहोला के जी दरगालंबो। इंडिया में प्रागब पाऊ हमने यूके माचे আঞ্জি আমে মোমা ইন্ডিয়া মাছি আঞ্জি আমে তেওয়ে আমরা তেলা কম্প্রেহেনসিভ ইকোনমিক ট্রেড এগ্রিমেন্ট সেট আছি এটা এনে জনে পগাম বৌদা লা হোগা বাহা ইনু এজারকে আঞ্জি হোক মাছিনু সোলাপু আমরা তেলা সেটা কোকো মানে ইনু এজারকে আসু মাছিনু নিবা আতিকানি মে মালো বিলিয়ন ইউএস ডলার পাউরে আবি আমায় দাগাও দা লা হোগা অরুণাচল প্রদেশ মাছি ডেভেলপমেন্ট প্রজেক্ট মামা এথোজি নানে নর্থ ইস্টার্ন কাউন্সিল এনএসি মে হাইগা হুলুখিনি খর পাওয়াহে জু না কারুছি দে আছে দনে আম আয়োকা ইনগা জিগা আর মা এঠোকা ওদানে অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট মে লা হোগা আ পাও এঠোকাই বহু প্রজেক্ট মা আপার সিয়াং ডিস্ট্রিক্ট ইং কিয়ং আতি কচি ডিস্ট্রিক্ট হসপিটাল তামাকোমা নার্স হোস্টেল ও আজিতেওয়ে ননিপল গভর্নমেন্ট কলেজ মা ইয়াকু আলমা হোস্টেল ও আজিতেওয়ে আপার সুবানসির ডিস্ট্রিক্ট কিচো আতিকচি কারুছি তেমু ও আজিতেওয়ে ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট দিরাং আতিকচি পার্সিমম পুমু ও আজিতেওয়ে এই দনে চাংলাং ডিস্ট্রিক্ট খারসাং আতিক আবিয়ামু ও দনে গাড়ি আখামু আজিতেওয়ে প্রজেক্ট খেপ্রগাদা লা হোগা বাহা ইনু মামরা হুখিয়া মাঙার হুমাচিনু লিগ।

এর আকাশবাণী ইটানগর ডিব্রুগড় মচৌসা ডুবা সরুম সোম জুলাই লিং রংসারভাঙা তারিখ পাং হাজার নিনা খড় খড় পাং আর মচৌরং যা রুংরং রোকং কনকা মামাইর ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন ডোনার মিনিস্ট্রি জাখুংনাং নর্থ ইস্টার্ন কাউন্সিল NEC নেক স্কিমস অফ নর্থ ইস্টার্ন কাউন্সিল নেই নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম জাখুংম অরুণাচল প্রদেশ নং আরিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস মৌরৌ মজুপা মে জিলিং নেই জুন জিলিং তুমকাং নং 19.3 crore ngân কুদ ইরে ফান ngân প হেল কাউনাং নেই এডুকেশন কাউনাংরা টুরিয়াম লেভলিহুড নেই গড়ি তুমলাম তহংম কৌনং সে পরিজু ইংকিং ডিস্ট্রিক হসপিটাল নং নার্সিং হোস্টেল মানমনাই দোনি পোলো গভর্নমেন্ট কলেজ নং গার্লস হোস্টেল মানমরা সাপারিজু হা নং টুরিয়াম কমপ্লেক্স মানমুর নাম আর দিরং হা নং পার্সিমন প্রসেসিং সেন্টার মানমনাই পরম খারসং হা নং ফংলং সুপার মার্কেট কম পার্কিং ফেসিলিটিস দাম মানম আরং লামলু লামত নর্থ ইস্টার্ন কাউন্সিল NEC নর্থ ইস্ট স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম জাখুংনাং রোড ইম্প্রুভমেন্ট প্রজেক্টস মোড অফ ফান ngân প কুত পরম নাচো ব্যাকওয়ার্ড ব্লক ডেভেলপমেন্ট প্রজেক্ট তচাই রৌরে ইগল নেস বার্ড ফেস্টিভেল মোড অফ হোহাই কুত পাং সে বাং পাং নং হা বৈরৌরে আরং তাংসং ওয়ারং তাং ওয়াং থে